0: বেশি চেয়ে মাই তু আছে ফু সুন ইম কুড়া মরক লাই আহ আমি আমি রেসপন্স ও আমি আত কুড়া মনো বে লাই হা ইন টাউন লিউ বানে আমি আমি সেরা সির ফু ইন টাউন আনসা বে নে ইতা বেলদের জল গেলা নে মানে বে নে ইতা বেলদের জল মাক নে ইতা তেঙ্গি হাসাই তিয়া পার্টি লেতে নে বা সির নে তেকে তাকিয়া বা সিরালা বেলে বা হাসাই ফেলবে বে টাঙ্কি নে হানসা বে পূজা থে বার বার আগে বে ইনতাও আমি দি সিঁড়ি দিয়া হাসাই সের নে তে কে তাক ইনি পয়স তাঁ বা টাঙ্কি বোনে ইনি আমি পার্টি করাই উজা হতো না নেবে আহারে আগর সে মানে লারা হরে বে নে মাইলা পারা ইনতাও বা ওই নে তেঙ্কি রেসপন্স দেবে সেটা ইডা সের নে তে নে কালো কে তাক হনে প্রাতি আমি হেনে তুন বে নে স্ট্রাগ রে দোনা আর এনে আতুরে জলে প্রবলেম গিরে নে দিত ও আমি টাঙ্কি নে দিত কালো টাঙ্কি নে তোমা কোনা ব্রাতি আমি হেনে নে বে মাস দারু হানসাম্বে আমি উজা মাস দারু মা হানসাম্বে আতু হালো হান তো পুরা মোড় রুমা কুড়া হালো নে নে আমি নে লাপাই যাব না তাম্বা বে স্ত্রাগন তাম এটা কুড়া মোড় প্রিয় বেবার ইহানে আমি আলদিয়া তোলু হাত হেলা গা বুন্দে নে তাম্বা ইহানে আলদিয়া হাত নেন আমি হেলা লা আবে লা তুই বে আলদিয়ার হেলা আমি আলদিয়া মমেতা লাউ মুসে এলা হানে দারমুডা কু মুসে এলা হানে কামে গহু মুসে এলা হানে নার তুতু মুসে এলা হানে আমি নে হানসাম্বে চাম্পুরে আমি যাদুরে নে হুসি ইস্তরা মাই ফেলনে নে মমেতা বা হুসি ইজা নিনি নে মানে লাউ হাত পলো না ছুকু রুয়া মহেলা বালিজাম ইস্তরা নে দানা সরি মানে লাউ হাত কুড়া হানসাম্বে আত কুড়া বার রাখলিও ইহানে আত কুড়া বার রাখলে হবলে হানসানে নিয়ে ইস্তরা খাবলাই দিলা তাম্বা বে সেরা বুয়াত কুতুল মুতি নে নিয়ে কানু বা কার না কোনো হতো বেড়াতে নিয়ে কার ফ্লাই দিলা দিলা মাতে হতো তার মানে আমি ইহালার মা কুড়া না কোনো হওয়া সাইতে হতো তা বুয়াত কুতুন নে নেনে নিয়ে আমার কায়রও না নেনে কালো আইফারি না আমার তাহান লাই হানে দেবা কার ফ্লাই দিলা আলিলা মাতে হতো
1: Entre tanto, o coordenador extensionista e o posto administrativo Bazertete, Felizmino Gonçalves Hateteng, aproveita o estado de emergência e a iniciativa coordenamalo a comunidade selo Halofini Batanjarinas no Sabraca. Informação completa maita acompanha Hamutu.
2: Processo ami halaiba pembibitan Sabraca wane, ami aproveita estado de emergência nian, então do que halimar hia uma. আমি কর্ডেন মালু বলু মালু আমি হালো আক্টিভিটি দানে আতুনে হদি হালো আক্টিভিটি আতুনে তবে স্টার এমার্জেন্সি হো তো আমি বেলে বা হালো সার্ভিস ইডানে আমি রেডি যাতে না ইডানে আমি নিয়ে ইনিশিয়েটিভ আর আসিক আমি বলু মালু হচ্ছে কলেগা এক্সটেনশনিস্তা কলেগা ফ্লোরেস্তা এমস কলেগা প্লান্টাস হালো পিম্বিবিতাম বা তানজারিনা এ সাবরাকা হনে মন তানতে দেবে মা আমি প্লান মাসে হালো মাঝি মিনু সে আত বেসি বেসে পুলু রিবো পেস পয়স ইডানে আমি সেহারেতান আই ওয়ান সেলো খানেসান মাঙুস টাউন রামবুতান সে কারি খামুতু হো ছেওয়েস আমি মস বেলে প্রেপারা আই দিলা ক্যালিফোর্নিয়া আতনে বেলে বেলে আজুডা মস বা ইতানিয়া আগ্রিকালচার দিলিউ বা তানজারিনা ইডানে আমি নে আমি হলাদি যাও কাতাক সে পেরসি যাবারাক আমি সে ফান মাই বে আহমদ কো এন জে ও চেওয়েস নিয়ান এনতান আমি বেলে আপুই উবা তার যেহেতু চেওয়েস নিয়ান দিল্লি সুকু নেবে মা চেওয়ে সার্ভিস উবা ইডানে হাসা এনে এই নিশু তাম্বা প্রেমিরু হো হারে হুসি প্রবলেম আপা সাদু কাতাক চেওয়েস আপুইউ মাত্রিয়াল এ ফি নে বালু বা ইতনে আগ্রিকালচার সিরা মাই বে টপিন বা বালু হালো তুইর পারা হালো পিম বিবিতান এ বালু লা হালো মাই বে ইতা তুইর ইতনে অবসেরবা কাতাক সিরা হালো পিম বিবিতান এ রেজুল্টাদু লাই হা এন্তা ইডানে হামোসু ইনিশিয়েটিভ ইডা হোসি হাউ হো কলেগা স্টাফ চেওয়েস নিয়ান আমি কক পারা হালো ডিসকুসাউন আতু ক্রিয়া আক্টিভিটি ইডা ইহা ফাত নিদা কনসেন্ট্রে ফাত নিদা দে পুইস মাকা ইতাবেলে ডিস্ট্রিবুই হেতে এম পুইদা
1: Felizmino Gonçalves nha observa durante ne ba família ta zetu nebe CWSC apoio material ba barak maklahalo fini.
2: Preparação possível pembibitan tanjarina ne maka primeiro ami tenki identifica fatine primeiro maka tenki acesso ba be acesso ba dalan acesso mas balina comunicação segundo maka ami tenki buka be fini fini tenki fini dia terceiro maka ita tenki buka raimeta ne be maka honia be composição nutrição ne mak as atune wani ri tahalo pembibitan labele mortalidade ne tenki minus labele mais কোন পিম্বিবিতান ইন্ডারবে আমি হালো আগোরা নে ফুইন আমি হালো মাইবে ইনভলভ ইহাবে আক্টিভিটি এক্সটেনশন কাজে তিন আসান নুলু রেসিন আমি হামুতো কো ইতনে কুমিন্দারি সিরাম আমি হালো পিম্বিবিতান মাইবে ইডানে ফুইন প্রেমেরা বেশ আমি হালো আমি বলো মালু ইয়া আমি ক্রিয়া কনসেন্ট্রা কলেগে

0: Oke, diak malu kovintis, dan ne maka muzika furak ne beu husi violenceles, operation nama malu kovintis, ita ba kontina na fating ita nia programa. Oke, violencesting, tuir ita bot ni hare, governo agora da daun fo oportunidade para kli ba joven sira hodi sai husi ita nia na saun, pa buka servisu iha na saun selu. No numero juventuri menos iha ita nia na saun. Ita bot nula juventuri, tuir ita bot nia perspectiva ikus ita nia na saun, retang amiasa iha futuro mai kalae.
1: Bahau ne, amiasas. Se, kalau saya seru ni pensamento diferente, wow, kita boleh diskuti. Ni amiasa sport tebes. Ita ni elit, kaita ni ukun nain sih, kaita ni aman, ukun nain sih hati dengan anissa ni. Nasau ni atau bahoy impresis juventuri ni force no matenek. Mai be, bazia barang lidar dia agora. Juventuri barak ni force no matenek investe le railio. Oin sama nasau ni atau bahoy. Ita serau generaliza emane kontribusion. Husi trabalhador sih ane bemo kaya nasau ni stranger ni niya selu kontribusion ba país Timor. Ni iya. Ida ne itala generaliza ka politiza emene recursos soto. Mai be nasau ni atau bahoy ne precisa emo juventuri ni matenek, juventuri ni force. Se agora mak juventuri ni force no matenek investe le railio. Oin sama nasau ni atau bahoy. Ni difícil. Tamo ne amiasas bot bahia futuro maka itene nasam rasingu se asuru crisi bahia recursos humanos. Agora ema remata de secundaro ni akara kursu de lian Korea. Para ni belo insa belo ne compete bahia emprego exterior. Ni lakui continua ona ya licenciado. Ni lakui continua ona vida universidade tamo sera. Ni hare exemplu sini ya maun rasik licenciado filamai halimar hela. Desempregado. Entau ni dane forma ni hanoi ni da katak. Hau ten kursu barai lior. I depois de kursu barai lior. Ni hetano ne emprego exterior ne servicio ene ba. I depois ni hare exemplo. Ema ba servicio ene ba. Ni manda usan mai ihane ni familia hal umadiak. Sosa karreta. Entau ni dene nyeren. Oi pa entau hau bahu tu railio. Hau bahu tu railio. Entau ni dene to nufi ni dene nasau ne. Sai nafate nasau ni ke difícil ito na tu avanza. Tama zoventuri ni hano ni nakono pasporte. Nakono emprego exterior. Ni lako yana hano ni itene railar. Ate funcionario publico balun sakar trata ni documento para railio. Ne problema tama salario. Salario renumerar. Ni salario 115 coitaro ni oa ni fen, la responde ba ni umalaran. Entau ni hareba salario e emprego exterior ne bote, te ves. Entau ni koko abandono ni familia, abandono ni nasan, husik ni familia, husik ni nasan, husik ni fen, ni uan ni rasik, ni tengi ba. Ba ne tama saira, tama kondisions ekonomia. Ekonomia makla azuda, agora. Ni problema bote dira ke, la os amiasa si futuro, mas agora mos amiasa sona. Tama ne mak, que está onde economía nemos problema ida baita liga o desemprego ne agora se ema empregador ida hanesan funcionario público ida mak trata ona ni documento para ilior quanto mais juventude ida abandonado ne hutu tu hanu im para ilior até dene população ser no bemak para ilior iha Inglaterra ser di sili hela ona hena ba ser na fila fat india kon então ser hela ona hena ba e ser ba Korea. Ida ba Korea ni fila mai ni kontratado tinen lima ni fila mai ni se urus ni surat par fila fali ba servicio fal tamba ia Timor la condições servicio ni to abandona hansene entam ia contacto ni a patrão ka ia ninia ni belo fila ni ba servicio fali hena ba entam ni dene manafatin Timor ne nafatin itene nasaun la os independencia para sai nasaun trabalhador ida. Nação, exemplo, Alemanha precisa de Abá, Coreia precisa de Abá, China precisa de Abá, Japão precisa de Abá. Timor é independência para Laos, né? Se é independência para Itaçai, Atan foi um vale. O que é a ocupação indonésia, né? Itani ama, né? Atan tem uma itane rai rasi. E depois de independência, Itani oanga, Itarasi, Atan vale a mané rai. Essa nação ainda é mais direito democrático, né? É uma lubu guain ainda mais riquez, né? Mate ni ruino ramba raida ne agora ite independencia para grupo elite sira ma goza independencia e depois de proletariado sira sai atan fali ba emane rai dal hiro no mai dare ministro ne wanda ba servise korea e mai de korea ne mayuri e mai de proletariado ne kamponeza ni wan sira ma ba servise korea ne ma problema adu resolve problema ide ne ma loke campo de trabalho Timor Leste hafo si estando ba ite no elite sira para loke campo de trabalho Timor Leste. Tamba hau ia kontaktu, ia dialogu na ho itani ambassador Japão nian Timor nian ni Japão. Ni Korea kona ba tamba ita hatene agora ne Japão ne fo apoio bo teves ba Timor ne. Ita la like fodi, ponte fo ni de fomento ne ba ne apoio si Japão. Zaika apoio si Japão. Japão ne fo apoio bo teves tamba ne ma kawasoro na itani ambassador Timor si Japão naran la sala ilidio. আবার সৌরনা নিয়া কলিয়া হনিয়া সে বেলে এস্তার তিমোর নে লোকে তো ইন্ডাস্ট্রিয়া এরিয়া কলিয়া কোনো বা ইকান তাম বাইতে তিমোর নে ইতেনে তাসি লুয়ান লিফাল ইতেনে রাইমারান এ জাতামেন্ত ইয়া তাসি হে ইকান এন্তাম লোকে তো কামপুর ট্রাভেল উইডে বা ইকান ও ইন্ডাস্ট্রিয়া ডে বা ইকান পারা সিরানে বেম বা সার্ভিস কোরেয়া ইহা পেসকান ইনিয়ান ফিলামাই সেরানসুম তামাকেরা নি সার্ভিস পেসকান ইনিয়ান ইডেপইস ইডানে সিরা বোল ফিল জোভেন্তুরি সির নেবে মাকা এসকোলা লিসেন্সিয়াডো সির নেবে মাক কোলে কোন বা পেসকা বে বেলে তামাউনে কাম পুরে ট্রাভেল উইডানে নে ফাসিল দেব দেবেস আগোরা ইয়ে মিনিস্টার এগ্রিকালচারা সির নেবে মাকা অস্ট্রেলিয়া নে কোলে কোন বা এগ্রিকালচারা সে অবা কু স্ট্রবেরি ইতা বেলে ডিসেম্বর স্ট্রবেরি আইলি ওয়াইন আর সিরা বস গালা ইতা বেলে ডিসেম্বর স্ট্রবেরি হেনেবা ইডানে সির ফিলামাই সির এক্সপেরিয়েন্স নাতং সির বেলে ফা এক্সপেরিয়েন্স বাইতেন জোভেন্তুরি সির হেনে তাম্বানে মাস ইনফর্মা বা সে পোপে কাতাক সে জোভেন্তুরি সে রাখার বা সার্ভিস এ রাইলিও লাউ সোমেন্টাল বা সার্ভিস উপর হেতান ওসান মাইবে আপ্রেন্ডে মোস মাতেরে রুমো সিনেবা আতুনে ফিলামাই বেল ডিসেম্বর হয়ে হেতেনে পাইস তিনি ক্রিয় পলিটিক এটা কেটিয়া আতুনে হাতুর জোভেন্তুরি সিরা বা সার্ভিস নে লাউসি ছাই আতান মাইবে আপ্রেন্ডে বদরুমো সিনেবা পার ফিলামাই ডিসেম্বর হয়ে হেতেনে পাইস নে রাসি তাম বৈ তারে বা রিয়ালিটি রাগোর জোভেন্তুরি মাইরে হে রাইলিও ইটা হে রাইলারানে নাতো অনহেলা মই রাইলারা নাতো অনহেলা মই বাউনি প্রসেস পর আতুবা দেখিন যে আগরে সিরা বাতাং করেয়া বেসিক আতুস বা করে নে প্রবলেম আবার প্রবলেম নে এমো ফুনশনার মুসিয়া বা করে সে ইডানে মক মিনিস্টার ও গায় কবে গভর্নান্ট সির লাতে কে বাবো চিরা নে নে নে রিস্কু রিস্কু নে লাউসে আবাম বারে এ ফুতুর মে রিস্কু আবু আবার নে প্রবলেম আবো তাম্বা নে মক গভর্নান্ট সির লাউস আতে নে দিত কথা উকু নে অপরচুনিটি আরে মাবে তেঙ্গে হাতে কথা উকু নে রেসপন্সিবিলিটি আরে তেঙ্গে তাও আতেন সাম বা পোবো ইডানে বে মক ওরা সেন রাও নিয়ানে ব্রিগাম
0: হে পেগুন্দ তুরমাই বেলুন সেলেস সে ফোবা ইতা নিয়া বেলুন এলা বেলুন এলা তুরি তবত নি হারে গোভেরনু আগোরা রাডাউন ফো অপরচুনিটারি বারাক্লিউ বা জোভেন সিরা হডি বুক সার্ভিসু ইহা নাসাউন সেলু নো নুমেরু জোভেনতুডি মেনুস ইহা ইতানি নাসাউন ইতাবত নুরো জোভেনতুডি তুইর ইতাবত নি পেরসপেক্টিভা ইকুস ইতানি নাসাউন হেতাং আমিয়াশা ইহা ফুতুরু মাইকালায়
2: তুইহানা প্রস্পেক্টিভ হানে সান জুবেন্তুডি ইনুডার সাই হানে সান পবতি মরলেস তে কলিয়া হাও বেলে হাতে তেন কাতা ক্লার উডুনি ইডানে সাই হানে সান আমিয়াস তাম্বে জুবেন্তুডি ইনুডার ফোর্সা প্রোডুটিভ হানে সান বাবাইং ইতেনিয়া লিডার পলিটিকু সিরাম সাথে তেন কাতা জুবেন্তুডি ইনুডার ফিনি ফিনি ফোন কারাম ফোন বারা সান তিমোর লেস তে তাম্বা ডিসএমবলমেন্টো ইডানে সি লাও ওয়াইং হিরা জুবেন্তুডি না ফাটিং ইহে ফোর্স অফ প্রোডাক্টিভ নো নি নুমেরো নে আস হোডি কন্টিনিউয়াল কন্ট্রিবিউট বাই হে ডেভেলপমেন্ট টু ন্যাশনাল মাই বে হানেসাং ওহিন বেলন জাস্টিন দেহান কাতাক গভর্নু ও ইতেনি গর্গাম স্টাড ওয়াইজ সমেন্ত ইহে হানু ইডা কা পলিটিকা ইডা আতু হারু কা ইতেনি জবেন সিরা বারাই লিওর হা হনু ইন্দেনি আমিয়াস বোথ বাই তেনি নি স্টাড টু মোর লাস্টে তাম্বা সাইডা তামানেসাং ও ইতা হতু হাতেনি কাতাক জুবেন্তুরি নিউডার ফোর্স অফ প্রোডাক্টিভ উইডা বাই ডেভেলপমেন্ট ন্যাশনাল চিরা কন্টেন্টে ইতনে কমিক মাকনে ইতনে অরগান সোবেরানো কন্টেন্টে তেবেস ওয়াই হিরা না সাউন আ না সাউন বে হানে সাউন ইনটা কলিয়া কাতা সি কোরিয়া ইংলাতেরা পর্তুগাল কন্টিনিউয়া সিমু ট্রাভেলার হুসি ইতনে না সাউন সিরা কন্টেন্টে কাতা কিরেন ও আমি ইহা কোপেরা সাউন দিয়া কোনা সাউন সিরা সেলো মে সিরা লা কনসিয়েন্টে ডিস্টিনু স্টাডু নিয়ে তুলরি মানে বে ওয়াই হিরা লা ইহা ফোর্স অফ প্রোডাক্টিভ নেবে মাকা ইতা তু বেলে গারান্টে কাতা বা ডেভেলপমেন্ট ন্যাশনাল লাই হাত নি ফোর্স অফ প্রোডাক্টিভ নেবে মাকা তু অপই বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তাম্বা এম সোমেন্ত ইহা হানোই হানোই ইরা তু বারাই লিওর নো বারাই লিওর নে লালস তাম্বা সিরা নি নিহা খারা ক্লাসি প্রবলেম ইকোনমিয়া তাম্বা বাজি হুসি এমনি মরিস মাক উনিকু ইকোনমিয়া আউ হাকারক মেটিং হেনে নেবে সাইডা মাকা ফুতুর হনালি সিরা নে উইনসা আমি ইকোনমি রা সুস্টেনটাবেল তো সিরা তেঙ্কি ডিসিডি পারা তো তারা তা ডকুমেন্টস বারে লিওর নাম্বা হানি সঙ্গে তা দিয়ে কাতা নুমেরো ডিজেম প্রেগ হইতে মরলে সে মিনুস দেব দেবেস নুই তো বেলা কাতা নুমেরো পরসেন্ট নি কি কিরা নেবে মা কিতা ইতা রাসিক ত্রিশতে বইঙিরা হারে বাগা ইরে এমা রিহুন রেসিন মাক বা কম্পেতে ইকু সেমা খেলারা এমা সেনা ফাতি ইউটিলিজা সিস্টেমা নেপোটিসমো বাগা ইরে মেবে ফামিলে ইরে হেলারা নো নো সিরা লোকে বাগা সমেন্টে পারসাই হানেসান এমা বাবা ইন্ডিয়ান কাতা ফরমালিটাস দে এমা বাবা পার দে ও হুসি পার্টি রে কোম্পানি রে নে গা ও হুসি অডিফিস ইরে নে ইনস্টিটিউশন ইরে নে লোকে কাম পুরে ট্রাবাইল লি হুসি বাগা নেবে মাক সিরা লোকে মাই বে লাহাত দেনে কাতা ইয়া লারাং নে সিরা উজালা সিস্টেম অফ নেপোটিজম এন্ডম কন্টিনিউ ফ্যামিলি মাক খেলারা নো পবো প্রিমিডু মানে বে Então, se ele não dá uma cadeira, você tem que barrar ele. No governo é mais pior, governo contente, contente foi ele, né? Se contente, ou não, considera que está barrar ele, né? Mas dia cliu do que serviço ele lá. Então, se ele lá é força, lá é política, ele não é mais adequado para tu, beleza livre, os pinturas se ele fosse desemprego, né? Então, ele não é pior. O que está tu beleza garante o desenvolvimento nacional? Tambah husi forsa servisu o ita dia hang katak kapasidade dia kselne li husi zubenturi sira wan hira ita dia hang katak o feri sira mos ita nia be veteran sir mag dada un ukune ni dia kela dia ki hane be ita kuliah kono ba sunto dialetika botu tu sempre bokan ema zoben ida ema kiku ida se se zoben ni zoben ida se zoben ida se adulto no adulto ida ne se be ferik no iku se tenke mate será que sira dada un be makukune continuo muris lae tapi dia ni hukum alam ni lain natureza kata emmurus dan kebamate veteranus ira labele ukun to tinan rihun barihun itu persis hari distino nasaunia ne sang nabe se ita hatte den kata juventude makran fo kria ku disam basira tamasira ni necesidade de mak emprego la los haru ku emprego eksternal nabe mak babang hanisang muhim belon de hangata husik sira servisu ira liur servisu para liur. Sira ni força produtivo, sira ni nia capacidade intelectual, lori ba nebe, lori ba manierai, hori continua desenvolve manierai. No ikus, saira mak sira halo, sira saihane sa emanebe maka kapitalista. Tama saira, sira somente saihane sa emanebe maka hanuin dit nia, nuin satu desenvolve ni nia, nuin satu desenvolve ni nia familia, grupo nebe maka nia pertense ba mebe, nia la hanuin wana destino na sang ni hanesang nebe. Tamba, lalu sih ini salah, tapi dia ini orienta dunia khusus estado. Tapi estado kontenti ho saya dah maksirah halo, kata atau hamenus kia kia Timor Leste dia kliu ita kontribui par sirah bayar liur ho di desenvolve sirah ninia Morris para tu saya dia kliu tan. Lepas subjektifu estado dia nebe mak dia garantia bengi estado pomo ni mana be? Atu garantia se? Lah iya. Ida ni somente hanesan norma norma norma dia nebe maka ita bela deh hang kata ita mehi hetan no ita hamnasa, ita kontenti, maybe iku helaho liya fua, ou helaho, ita diam katak helaho historia, ou helaho norma. Tama norma precisa implementação, a não ser, diam povo mak bela implementa direta, povo lehiak bit, para tu implementa saida mak lehiak teten. Somente ita iha estado, organo estaduais, atu bela kolia kona basyun tu povo nian, di liu kona basyun zoben sira, para tu bela continua kontribui banasan, lihusi sirne força produtivo ka força intelectual. Ano yan sana?
0: Okay, diak maluko vintis. Antes ita continua na fatin ita nyo programa. Musi belun seles, na fatin ofrece ta musika ita turmain. Enjoy the music!